আকাশবাণী সম্বলপুর এই কার্যক্রম এফএম 101 মেগাহার্টজ যোগে এবং নিউজেন এআইআর মোবাইল অ্যাপ মাধ্যমে মধ্য উপলব্ধ। শ্রোতাবন্ধু, এথর সময় হচ্ছে সম্বলপুরী আঞ্চলিক সম্বাদর, শুনিপারিবে টিকে পরে।

0: ক্রিকেট। আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডর্সকে ছ উইকেটে পরাস্ত করেছে। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু টস জিতি প্রথমে বোলিং করবার নিষ্পত্তি নিয়েছিল। কলকাতা নাইট রাইডর্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরের 4 উইকেট হরাই 192 রন করেছিল। দল পক্ষ অ্যাঙ্ক্রিস রঘুবংশী সর্বাধিক 71 রন করে রিঙ্কু সিং 49 রনরে অপরাজিত রয়েছে। 193 রনর বিজয় লক্ষ্য পিছা করে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 19 ওভর গোটিয়ে বলরে 4 উইকেট হরাই আবশ্যক রন সংগ্রহ করে নিয়েছিল। দল পক্ষ বিরাট কোহলি 60 বলর 11 চৌকা ও 3 ছক্কা সহ 105 রন করে। এহা হচ্ছে তাঁর নবম আইপিএল শতক, যা কি এই টুর্নামেন্ট ইতিহাসের সর্বাধিক বলে জানা যাচ্ছে। এসহ চলিত আইপিএল সংস্করণে কোহলি 400 রন অতিক্রম করেছেন। কোহলি প্রথম ভারতীয় ভাবে টি টোয়েন্টি টুর্নামেন্টে 14,000 রন সম্পূর্ণ করেছেন। এই মাইলখুঁট স্পর্শ করে সে ক্রিস গেলকর রেকর্ড ভঙ্গ করা সহ গতকালের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন। এই বিজয় সহ রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 16 পয়েন্ট পাই পয়েন্ট তালিকার সর্বোচ্চ স্থানে স্থানিত হয়েছে। আজ পঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে সন্ধ্যা 7:30 ধর্মশালা স্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েসন স্টাডিয়ামে ম্যাচ খেলা যাবে। মুখ্য সংবাদগুলিক পুনি থরে নদিল্লিরে আজিঠারু আরম্ভ হচ্ছে ব্রিক্স বৈদেশিক ব্যাপার মন্ত্রীমানকর দুইদিনিয়া বৈঠক। পঞ্চদেশীয় গস্তর প্রথম পর্যায়ে আসন্তাকালি ইউএইরে পৌঁছিবে প্রধানমন্ত্রী এবং সিবিআই নির্দেশক কার্যকলা ও এক বর্ষ বৃদ্ধি কলে সরকার। সংবাদ শেষ হলা।
1: ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। ଏଥର ଶୁଣନ୍ତୁ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଷର ହାଲ।
2: ଖରାଦିନେ ପ୍ରାଣୀମାନଙ୍କର ଯତ୍ନ ଖରାଦିନେ କାଣାସି ଜହକିରି ଶାଗୁଆ ଘାସର ବହୁତ ଅଭାବ ହେସି। ସେଥିର୍ଲାଗି ଖରାଦିନେ ଶାଗୁଆ ଘାସ ବଦଲେ ଗଛମାନଙ୍କର ପତର ଯେନ୍ତାକି ସୁବାବୁଲ ପତର, ପିପଲ ପତର, ବର ପତର, ଆମ ପତର, ସ୍ୱର୍ଗୀ ପତର, ଅଗସ୍ତୀ ପତର ଇସବୁମାନେ ଗୋରୁମାନଙ୍କୁ ଖାଇବାର୍କେ ଦେବାର କଥା। ଗାଁ ଗହଲିମାନଙ୍କୁ ଯହକିରି ନଡ଼ା କି କୁଟା ବେଶୀ ମାତ୍ରାଥି ଗୋରୁମାନଙ୍କୁ ଖାଇବାର୍କେ ଦେସନ୍। ଇ ନଡ଼ାଥି ଖାଦ୍ୟସାର ପ୍ରାୟ ନାଇଁ ଥାଏ କହିଲେ ଚଲ୍ବା। ଇଟା ଗୋରୁମାନଙ୍କର ପେଟ ଭରବାର୍ତି ଆର୍ ଝାଡ଼ା ହେବାର୍ତି ଖାଲି ସାହାଯ୍ୟ ହେସି, ଆର୍ ପେଟ ଭରବାର୍ ଲାଗି ଗୋରୁମାନଙ୍କୁ ଶାନ୍ତି ଲାଗ୍ସି। ନଡ଼ାଥି ଅକ୍ଚାଲିକ୍ ଏସିଡ୍ ନାଁର ଗୋଟେ ଅମ୍ଳ ଥିସି। ଇ ନଡ଼ା ଗୋରୁ ଖାଇଲେ ଅକ୍ଜାଲିକ୍ ଅମ୍ଳ ଶରୀରର କ୍ୟାଲସିୟମ୍ ସହିତ ମିଶିକିରି କ୍ୟାଲସିୟମ୍ ଅକ୍ଜାଲେଟ୍ଥି ତିଆରି ହେସି ଆର୍ ଝାଡ଼ାଥି ମିଶିକିରି ବାହାରି ଆସି। ଇଥୁ କଣାସି ଗୋରୁମାନଙ୍କର ହାଡ଼ ଦୁର୍ବଳ ହେସି ଆର୍ ହାଡ଼ୁଆ ବାଗରେ ଦିଶନ୍। ତ ସେଥିର୍ଲାଗି ଇ ଅମ୍ଳନୁ ମୁକ୍ତି ପାଇବାର୍ ଲାଗି ନଡ଼ାର ଗୁଣାତ୍ମକ ମାନ ବଢ଼ାବାର୍ ଲାଗି ଦୁଇ ପ୍ରକାରର ପଦ୍ଧତି କରାଯାଏସି। ପହଲା ପ୍ରଣାଳୀ, ନଡ଼ାକେ 3-5 cm ଲମ୍ବାର ଚାପ୍ କଟର ବାଟିଆ କି ଦାଥି କାଟିକିରି 3-4 ଘଣ୍ଟା ପାଏନ୍ ଦି ଭିଜେଇକିରି ରଖ୍ବାର୍ ଉତୁରୁ, ତାହେରୁ ଇ ନଡ଼ାକେ ପାଏନ୍ରୁ ଛାନିକିରି 2 ଘଣ୍ଟା ଶୁଖାବାର୍ ଉତୁରୁ ମେକା ଗୁଣ ମିନେରାଲ ମିକ୍ସ କରିକିରି ନୁନ୍ ଆର୍ କୁଣା ଇଟାକେ ମିଶେଇକିରି ଗୋରୁମାନଙ୍କୁ ଖାଇବାର୍କେ ଦଉନ୍। ନଡ଼ା ଧୋଇକିରି ଗୋରୁମାନଙ୍କୁ ଖାଇବାର୍କେ ଦେଲେ ନଡ଼ାଥି ଥିବାର ଅକ୍ଚାଲିକ୍ ଅମ୍ଳର ପ୍ରଭାବଟା କମିଯାଏସି ଆର୍ ନଡ଼ା ସୁଆଦିଆ ନରମ ଆର୍ ପୁଷ୍ଟିଯୁକ୍ତ ହେସି। ଇଥୁ କୌଣସି ନଡ଼ାର ମଏଲା ଗଲେ ବାହାରି ଯାଏସି ଆର୍ ଅତକା ନଷ୍ଟ ନାଇଁ ହୁଏ। 2 ପ୍ରଣାଳୀ ହେଲା ୟୁରିଆ ମିଶ୍ରିତ ନଡ଼ା ଉପଚାର। ଏଥିର୍ଲାଗି ଦରକାର ଜିନିଷ୍ମାନେ ହେଉଛି ୟୁରିଆ ସାର 4 kg, ସଫା ପାଣି 50 L ଆର୍ ନଡ଼ା କଟା ଖଣ୍ଡ 4-5 cm ଲମ୍ବାର 100 kg। ତିଆରି କେନ୍ତି କିରି କରିବେ? ପହଲା ଗୋଟେ ଜାଗାଥି 4 kg ୟୁରିଆକେ 50 L ସଫା ପାଣିଥି ମିଶନ୍ ଆର୍ ବିଛା ଯାଇଥିବାର କଟା ନଡ଼ା ଖଣ୍ଡର ଗୋଟେ ସ୍ତର ଦେଇଦଉନ୍। ସେ ତାର ଉପରେ ଇ ଦ୍ରବଣକେ ହାତେ କି ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର ବାଟିଆ ସମାନ କରି ଛିଟୁନ୍। ଫେର୍ ଗୋଟେ ସ୍ତର କଟା ନଡ଼ା ଖଣ୍ଡ ଏତାର ଉପରେ ରଖିକିରି ଫେର୍ ଆଘର ବାଗିର ୟୁରିଆ ଦ୍ରବଣକେ ଝିଟୁନ୍। ତାହେରୁ ଗୋଡ଼ ବାଟିଆ ମାଡ଼ିକିରି ନଡ଼ା ଗଦାନୁ ପବନମାନେ ବାହାର କରି ନଉନ୍ ଆର୍ ଭଲ୍କିରି ଚାପିକିରି ଗଦାଥି ରଖୁନ୍। ଏନ୍ତିକିରି ଗଦାଟା ପୁରା ହେଇଗଲେ କଲା ରଙ୍ଗର ପଲିଥିନ୍ କି ଉପଚାର ନାଇଁ ହେଇଥିବାର ନଡ଼ା କି ତାର୍ପୋଲିନ୍ ବାଟିଆ ନଡ଼ା ଗଦାକେ ପୁରା କିରି ଢାପିକିରି ରଖାଯାଏସି ଆର୍ ସବୁ ରସାୟନିକ ପ୍ରକ୍ରିୟା ହେବାର୍ ଲାଗି 3 ହପ୍ତା ତକ୍ କମ୍ ସେ କମ୍ ରଖାଯାଏସି। ହେଲେ ସୁରଖବାର କଥା ଯେ ମଏଲା କି

0: অপরিষ্কার প্যান ব্যবহার নাই করুন, ইউরিয়া দ্রবণকে সমান হিসাবে সবুড়ে ঝিটুন, নড়া গদা তেয়ার কলা সময়াথি ভলকিরি গুড়ে মারুন, ইউরিয়া মিশ্রিত নড়া গদাকে ভলকিরি কলা রঙর পলিথিন বাটিয়া নিবুজ করে রখুন। তিন হপ্তাহ উতরু সবু রাসায়নিক প্রক্রিয়া হয়েযার উতরু নড়ার গুণাত্মক মান বড়ি যাসি, আর এটা খাদ্য উপযোগী আর সুয়াদিয়া হেসি। আর দেখবে বেলে খালি নড়াথি সুপচ্য পুষ্টিসার 0% থিসি, আর সবু সুপচ্য সুতেসার 38-40% থিসি। হেলে ইউরিয়া উপচার নড়াথি এটা বড়িকিরি সুপচ্য পুষ্টিসারটা 4-5% আর সমুদায় শ্বেতসার 50% হেসি। আর ঘায় ঘায় চাষী ভাই বোন মানে গুরস জহ বঢ়াবার লাগি ভুলথি খালি ইউরিয়া মিশ্রিত পান কি ইতার দ্রবণকে সিধা সলক গায়মানকু পিবারকে দেশন, ইথু কাণাসি গুরস ত বড়ে নাই হেলে গায়মানে মরিগলে যাসন। সেথির লাগি চাষী ভাই বোন মানে ইতার উপরে ধ্যান দেবার কথা। আর গোটে কথা, বাছুরি মানকু বছা মানকু ইউরিয়া উপচার নড়া খাইবারকে নাই দৌন।
1: শুনিলে চাষার হাল।

শ্রোতাবন্ধু, বর্তমান খরার প্রকোপ রয়েছে এবং এথিসহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে রয়েছে। অংশুঘাতর রক্ষা পাইবাকু হলে আমাকু সতর্কতা অবলম্বন করিবাকু পড়িব এবং কেতোটি কথা প্রতি ধ্যান দেবাকু পড়িব। টান খরারে বাহারকু যাওতিলে মুন্ডকু ওদা গামুছারে ঘোড়ান্তু, ছতা চপল কলা চশমা ব্যবহার করন্তু। ঘরে টিণ বা এজবেস্টস ছাত থিলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধলা রঙ্গ লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণরে পানি, তোরাণি, পণা, ঘোলদহি, সরবত আদি পিয়ন্তু। হালিয়া লাগিলে ছাই ও পবন চলাচল স্থান কিংবা গছ তলে বিশ্রাম নিয়ন্তু। কোনসি ব্যক্তিঙ্কঠারে অংশুঘাতর সন্দেহ হলে তুরন্ত ডাক্তারখানা নেবার ব্যবস্থা করন্তু। ঢিলা হালুকা রঙ্গ ও সুতা কপড়ার পোশাক পিন্ধন্তু। দিন এগারোটার তিনটা মধ্যে খরার প্রকোপ অধিক থাকে, তেণু এই সময় মধ্যে টাণ খরাকু যাঁতু না। বৃদ্ধ অসুস্থ লোক, শিশু, গর্ভবতী মহিলা এবং রক্তচাপ কিংবা মধুমেহরে পীড়িত ব্যক্তি টাণ খরারে বাহারকু যাঁতু না। অধিক খরা সময়ে নিয়া পাখরে কোনসি কাজ করন্তু না, মাদক দ্রব্য সেবন করন্তু না। অংশুঘাত আক্রান্ত ব্যক্তিঙ্ক দেহরে কেবে হেলে বরফ ঘষন্তু না। গ্রীষ্ম প্রবাহ সময়ে কেহি হঠাৎ অসুস্থ অনুভব কলে তাঙ্ক চিকিৎসারে আদৌ অবহেলা করন্তু না। গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রাখন্তু এবং প্রচুর পরিমাণরে পানি পিইবাকু দিয়ন্তু।

শ্রোতাবন্ধু, স্বাস্থ্য হি সম্পদ। প্রত্যেক ব্যক্তি শারীরিক, মানসিক এবং সামাজিক স্তরের ঠিক রহিলে যাই আমি সুস্থ কহিপারিবা। তেবে এই ক্রমে আসন্তু জানিবা কর্কট রোগর লক্ষণ সম্পর্কে। শুখুনথিবা ঘা বা যেকোনসি পাটির ঘা, অসাধারণ রক্তস্রাব কিংবা ধলাস্রাব, স্তন অবা শরীরের যেকোনসি স্থানরে আবু দেখাযিবা, গেলিবারে কষ্ট হবা ও হজম নহবা, পূর্বরু থিবা কলাজাই বা আবুর রঙ পরিবর্তন বা আকারে অসাধারণ বৃদ্ধি, তন্টি বসিযিবা ও বহুদিন ধরে কাশ হবা, ঝাড়া ও পরিস্রা যাবার অনিয়মিততা কিংবা রক্তস্রাব। তেবে শ্রোতাবন্ধু, এপরি কিছু লক্ষণ শরীরে দেখা গেলে তুরন্ত ডাক্তরঙ্ক পরামর্শ নিয়ন্তু। শুনিলে প্রাতঃ সূচনা।

শ্রোতাবন্ধু, এথর কার্যক্রম সম্পর্কীয় সূচনা। আজ সকাল নটার হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটি গীতটি শুনবে। দিন এগারোটা বাজি পাঁচ মিনিট সম্বলপুরী গীতর

0: Saira.
1: Thanks, Subhadra. And now before we end the bulletin, the headlines once again. Two-day meeting of BRICS foreign ministers to begin in New Delhi today. Assam government to introduce Uniform Civil Code Bill in State Assembly on 26th of this month. India bans export of sugar until September this year to cool domestic prices. West Bengal government lifts all restrictions on interstate movement of potato, onion, fruits, vegetables, food grain and other essential commodities. Heavy rain and dust storm leaves 60 people dead across Uttar Pradesh. Praveen Sood gets 1-year extension as CBI director. And Virat Kohli slams record 9th IPL century as Royal Challengers Bengaluru beat Kolkata Knight Riders by 6 wickets in Raipur. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and NewsOnAir app. And with that, we end the morning news. Have a great day.
2: এতেবেলে পর্যন্ত শুনুলে কার্যক্রম আকাশবাণী দিল্লি কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র বর্তমান শুণন্ত সম্বলপুরী গীত কার্যক্রম প্রথম গীতটি শুণন্ত বিনোদ কুমার পশায়তঙ্ক রচনার কণ্ঠ দিয়েছেন দয়ানিধি বেহেরা।

শ্রোতাবন্ধু নমস্কার। গ্রীষ্মর এই উষ্ম সকালের পবন ও হৃদয়ের অন্তঃস্থলর আসুথিবা স্পন্দন, আজির এই সকালে আপন সমস্তঙ্কু হার্দিক অভিনন্দন আসিছু, যাহা মাধ্যমে আপনক হৃদয়কু করিবাকু সংযোগ স্থাপন, সেইটি হেউচি আমার কথাটিয়ে গীতটিয়ে কার্যক্রম। শ্রোতাবন্ধু, আজির এই কার্যক্রমে আমি বিষয়বস্তু রাখিছু ভাবনা। কাহিঁকি না এই কার্যক্রম আমাকে ও আপনমানঙ্কু ভাবনাত্মক করে থাকে। ভাবনা যাহা শব্দরে ব্যক্ত হুয়ে নি, কেবল অনুভব করা যায়। প্রীতি ব্যাকুলতা, হস খুশি, অনুরাগ বিরহ, দুষ্টতা বেদনা, এমিতি অনেক ভাবনা। আজি আমি সেই অনুভূতির শহরের বুলিবা, আখির লুহ ও ওঠর হসকু একাঠি করিবা। মু আপনকু নেই চলিবি ভাবনার এই স্বতন্ত্র পথরে। তাহলে শুনিবা এই ভাবনা উপরে পর্যবেসিত কার্যক্রমর প্রথম গীতটি। এই গীতটি কেউ ভাবনাকে পরিপ্রকাশ করুচি আসন্তু শুনিবা।

0: বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করুন।
1: ভাবনা কেবল কোমল নুহে, ভাবনা দৃঢ় মধ্যে। যেতবে বিপত্তি আসে সেতবে জাগ্রত হুয়ে সাহস, নিজক শক্তিশালী করা, কৌশি পরিস্থিতি সহ লড়িবার প্রেরণা, এই মানুষের অসল পরিচয়। আসন্তু উৎসাহিত করিবা আমার বীরত্ব ভাবনাকু।

পলাতক। ই সিনেমাথু বাণি জয়রামকর কণ্ঠতি শুনুনি গীত। গীত রচনা নারায়ণ প্রসাদ পটনায়ক, সঙ্গীত নির্দেশনা উপেন্দ্র কুমার।

কার্যক্রমর সৃষ্টি অভিলাষ সিনেমাত শুনু নি গীত কণ্ঠশিল্পী আরতি মুখার্জী গীত রচনা সংগ্রাম মহান্তি সঙ্গীত নির্দেশনা সরোজ পট্টনায়ক।

0: Happy birthday, ho ho. Happy birthday, ho. Happy birthday, ho ho. Happy birthday, ho. Happy birthday, ho ho. Happy birthday, ho.
1: ইহাদে লাল রত্নাকর সিং লেখানো সুননি গীতটা গাইছেন শ্যামসুন্দর সাহু।

শ্রোতা ভনী, নিহাতি আমি সমস্ত স্বপ্ন দেখু প্রত্যেক মানুষ সুখর সংসারটিয়ে পাই। তবে সুখর সংসার কহিলে আমি কোন বুঝু? সুখ সংসার কহিলে আমি কহিপারিবা যেটি পরস্পর ভিতরে থিব আত্মীয়তা, শ্রদ্ধা আও পরস্পর পরপ্রতি সম্মান। হলে আজ চারিআডে যেতবে আখি বুলে, নিহাতি আপন মানে মধ্যে সেই সহমত হেবে যে বর্তমান পরিস্থিতি বহুত ভয়ানক। দিনে আমার সংস্কৃতিরে নিজের সন্তান সন্ততিকে আশাবাড়ি বলে কুহুতিবা পিতামাতা আজি বৃদ্ধাশ্রমরে, তা সহিত যদি বিচার করিবা বধু নির্যাতনার কথা, যৌতুক জুইরে জলি যাচ্ছি কোটি নববধু, তো পুনি আউ কোটি রাজরাস্তারে ধর্ষিতা হচ্ছে ঝিওটিয়ে, এইথিপাই দায়ী কে? এইথিপাই দায়ী নুহে তো হজি যাওতবা মনিষ পণিয়া। হ্যাঁ, আমি কহিপারিবা মনিষ দেহরু হজি যাওছি ভালো পাইবা, স্নেহ, শ্রদ্ধা, সম্মান ভলি শব্দ সবু। আক্রোশর মনোবৃত্তি আম ভিতরে এমিতি পাশবিক ক্রিয়া করে চালিছি যে তার পরিণাম স্বরূপ আমি দেখুছি এইসব ঘটনা। তবে আজ আও আম ভিতরে সেই হজুথিবা সম্পর্ককু খোঁজিবার কোন আবশ্যকতা নাহি? না, নিশ্চয় আছে। আমি যদি আম বিষয়ে যদি চিন্তা করিবা, সমাজ বিষয়ে চিন্তা করিবা, তেবে নিহাতি ভাবে এই কথাটি সহিত আপন মানে সহমত হেবে যে দায়িত্ব আম সমস্তঙ্কর। আমি নিজে নিজের ভুল কোঠি রহুছি যদি টিকে খোঁজিবা, অনবরত চেষ্টা করিবা, তেবে হুয়েত সেই রামরাজ্য ফেরি আসিব। প্রত্যেক ঘরে হুয়েত ভাই ভাই ভিতরে সে সম্পর্ক রহিব। দিনে যেউ সম্পর্ককে নিয়ে ভারতীয় সংস্কৃতি গর্ব করুথিলা, পুনঃ সেই সময়কে আমি ফেরি আনিপারিবা।

0: খেলালে মহিলা একক বর্গরে পিভি সিন্ধু এবং পুরুষ মিলিত বর্গরে সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি উন্নীত হয়েছে। প্রি কোয়ার্টার ফাইনাল পর্যায়ে বিশ্বর ১২ নম্বর মান্যতাপ্রাপ্ত দুইথর অলিম্পিক্স বিজেতা পিভি সিন্ধু ডেনমার্কর আমিলিয়ে স্কুলসকু সিধাসলখ ১১-১৩ ১১-১৫ সেটে পরাস্ত করেছেন। কোয়ার্টার ফাইনাল পর্যায়ে সিন্ধু জাপানের আকানে আমাগুচি ভেটবে। পুরুষ মিলিত বর্গরে সাত্বিক এবং চিরাগ মালয়েশিয়া প্রতিপক্ষ হরাই প্রি কোয়ার্টার ফাইনাল হরাই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। আইপিএল ক্রিকেট আজি পঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে ম্যাচ খেলা। ধর্মশালা স্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েসন স্টাডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই ম্যাচ আরম্ভ হব। গতকালের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সকু ৬ উইকেটে পরাস্ত করেছে। এই বিজয় সহ রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ১৬ পয়েন্ট পাই পয়েন্ট তালিকার সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। লোকসভা বিরোধী দল নেতা রাহুল গান্ধী বিদেশ গস্তু বিজেপি আপত্তি উঠাইছে। নয়াদিল্লী বিজেপি প্রবক্তা সম্বিত পাত্র এক সাংবাদিক সম্মেলনে কহিছন্তি বিগত ২২ বর্ষ হল শ্রী গান্ধী সাধারণ জীবন বিতাউলে ৫৪ থর বিদেশ গস্ত করেছেন। শ্রী পাত্র অভিযোগ করেছেন শ্রী গান্ধী বিদেশ গস্ত ব্যক্তিগত ভাবে প্রায় ৬০ কোটি টাকা খরচ করেছেন। ভারতর অধ্যক্ষতায় নয়াদিল্লী জারি রয়েছে ব্রিক্স বৈদেশিক মন্ত্রীস্তরীয় বৈঠক। কূটনীতি মাধ্যমে সাম্প্রতিক বৈশ্বিক সংকটজনক পরিস্থিতির সমাধান উপরে গুরুত্ব দিলে বৈদেশিক ব্যাপার মন্ত্রী। এনডিআরএফ ১৪০ কোটি ভারতীয় বিশ্বাসভাজন হয়ে পড়ছে কহিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী পঞ্চরাষ্ট্রীয় গস্ত আসন্তকালিঠার হব আরম্ভ। কংগ্রেস বিধায়ক ভিডি সতীশন হবে কেরলর পরবর্তী মুখ্যমন্ত্রী এবং আইপিএল ক্রিকেটে আজ পঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে হব ম্যাচ। সংবাদ শেষ হল।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. India asserts BRICS expected to play a constructive role amid global uncertainty and economic challenges. Two-day BRICS foreign ministers meeting begins in New Delhi. India and UAE set to take bilateral ties to next level during Prime Minister Narendra Modi's visit to Abu Dhabi tomorrow. Congress leader V.D. Satheeshan to be Chief Minister of Kerala. Home Minister Amit Shah says India has emerged as a global leader and first responder in disaster management. U.S. President Donald Trump and Chinese President Xi Jinping hold crucial talks in Beijing. Iran war, global energy crisis, tariffs and trade tensions high on agenda. And in badminton, India's PV Sindhu and men's doubles pair of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty enter quarterfinals of Thailand Open. India today asserted that expectations are growing for BRICS to play a constructive role amid global uncertainty and economic challenges. External Affairs Minister Dr. S. Jaishankar stated this in his opening remarks on the commencement of the two-day BRICS foreign ministers meeting in New Delhi today. The meeting is being chaired by Dr. Jaishankar. Foreign ministers and heads of delegation from BRICS member countries and partner nations are participating in the meeting. Speaking on the occasion, External Affairs Minister Dr. S. Jaishankar said many countries continue to face challenges on energy, food, fertilizer and health security, and BRICS can help them respond more effectively.
2: We meet at a time of considerable flux in international relations, ongoing conflicts, economic uncertainties and challenges in trade and technology and climate are shaping the global landscape. There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
1: Dr. S. Jaishankar said recent conflicts only underline the importance of dialogue and diplomacy.
2: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central.

ডিস্ট্রিক্টটা সম্বলপুর, কিন্তু আকুন্নে রালান সম্বলপুর কুলুতকানি চাহা চারভাটি জিলছক চাহানো। দেন আরম কামচকাদান এঙ্গে স্কুল পড়াই ইউপি এম স্কুল এমে গুদরাপড়া গুদরাপড়ানু হুবাকেন পুরা এমে পেটু আত্মা গেমাল্লারু এমে বাপা মা বহুত গরিব রাচার হেসু তিহাল বি মা মানালিয়া পেরুই বর্ষকে থরে অন্টা পেঁটু চিয়ালিয়ার যেনটাকি রাত্রি বাকেন চেঞ্জ মানালিয়া হু ফটা পেঁটুতি রগড়া রগড়া হুতিন এমাকম হুতি তানে পখারিস্তি নণম হুতিন বারালকাম আর ধীরে ধীরে এমে পড়াই আর মঞ্জা এমে বাপা মায়ের বহু ধন্যবাদ চিয়ন যে এমান পড়াবন কেবে বি বন্ধ মারলা কামর হুমতিন এতকিন মেট্রিক বন ভোজপুর গোপ্ট হাইস্কুল আশ্রম স্কুল যেনটা বানার হুন্নু আরম কামচকান আর তিন মেট্রিক পাস কামচকান 1992 মশিয়ানু পাস কামনা পরে হুন্তিন জমনকিরা নু প্লস টু বন কামচকান 1994 মশিয়ানু হুন্তিন এতকি 94 মশিয়ানু নেন আর্মি নু জয়েন কামচকাদান 1 নভেম্বর 1995 নু রিটায়ার কামচকান আর্মি ইস্তিন 1 ফেব্রুয়ারি 1916 নু নেন টিকি এঙ্গে জীবনী বিষয় তীর আউ টিকি তেঙ্গঞ্চন নেন পূর্বতী যেতেলে আরম কামচকান এমে মা বাবা তা জামা গরিব রাজকান নাম সে আমার গরিব রাজকাত এমে গরিব রাজকান 3 টঙ্গা তিন নিগে এঙ্গে নালকু আরম কামচকাদান হুবাকি নালকু তো হুন্নে মাহা খারালিয়া 3 টঙ্গাতি নেন ছোটে রাজকান এঙ্গে 3 ক্লাস 4 ক্লাস পড়ালকান হুবাকি নেন ইন্দের নালকু কাম মাঙ্গন এঙ্গে বয়সই ন রাজা ফের বিন না নালকু না আথা নামে কেন্দু আথা যেনটা এই কেন্দু আথা আকুন বি আলার চহানার নামে কুণু আলার সবুন বেশি চড়া চহানার তেলা আথা যেনটা তেলা আথা তানে উল্টাবা গেলে গান যেন 21টা লেখা হিয়ালের কেরা হু কেরা কেরা তানে তেলা আথা বন উল্টাবাল কাম তো উল্টাবা গেলে গান উন্দুল গিনে মান চিয়ালিয়ার তানে 3 রুপিয়া লেখা হুনতিন কি নালকু তো বহুত কামচকাদান হুন্নে হাজু বি বহুত চেড়কাদান দেন ছোটে বাকে 3 ক্লাস তিন দিন আরম কাজ হাজু চেড়া গেলাম চিরখি চেড়া যেটা চিরখি চেড়া বানা যেতকি চিরখি চেড়কাদান যেটা কি এমএ পাদান যেতকি মেট্রিক চাই প্লস টু পড়কান হতকু চিরখি নে দি হাজু মালা চেড়ু এমএ কুণা হিসাব দিন আমি কিষাণ লেখাওয়ালা কিষাণ রানে তাঁকে পরিচয় বন দেন হুবাকে তানে ইকাদান মানে এতকি চিরকি চেড়কান এতকি চিরকি চেড়কান যে এমএ হেসু তানে মা পুরিয়ালে তানে এংরা আউ তানে বাছরা কেরা হুন্নে চিরকাদান হুনতেন কি হুদানি নালখু মানালি ইয়া পড়াবে গি তো বন মারলা কাম মা বুয়ার গিয়ে তানে আশীর্বাদ রাচা যেটা পড়া একলা বন মারলা কামর নেন ফের হুনতিন কি 1992 মশিয়ানু যেন মেট্রিক পাস কামচকান হুনতিন 2 মাস ছুটি আকরি 2 মাস ছুটি বাকেন দেন নামে হীরাকুদ চাহানু হিন্ডালগো যেন ফ্যাক্টরি মানালি স্টার্ট মানজিকে চা হুবাকেন MBL কোম্পানি স্টার্ট কামচকান 2 মাস তানে নালখু নালখু হুবাকেন ফের হুবাকেন চিয়ালে রুন্দুলকে 25 রুপিয়া হুসেন নালকু কামচকান ফের বার্চকান ফের জমনকিরানু আডমিশন কামচকান ফের 1993 মশিয়ানু ওরিয়েন্ট পেপর মিল হুবাকেন চারালে যেটাকি বজরাজগর নু আতলে ওরিয়েন্ট পেপর নু হুবাকেন বি 25 রুপিয়া চেলিয়ার হুবাকেন হুসেন নালকু কামালকান হুসেন আমি নালকু এরগির কুণা জামার যেতকি রাজকাম এমগা না মাম মালিয়ার তানে হুসেন ইয়া বেদালিয়ার ফের 2-4 লোক তানে নানি মঞ্জার কেরা যেটাকি বুঙ্কাম বার্চকান হুমতি 1994 মশিয়ানু ফের পরীক্ষা চেয়া পরে OPGC বনহরপুর নু নালখু নাচকান যেটাকি তানে চিমনি নু আমি হীরাকুদ তা চিমনি 130 ফুট রাই আদা তো রাই 280 ফুট রাই আর নু নালখু নাচকান OPGC বনহরপুর নু নালখু নাচকান হুমতি 1994 মশিয়ানু ফের অন্টা তানে সস্তান টাবার চা SCC সিমেন্ট বলা নু কামাগে লাগান আর দচ্চাকেরা এঙ্গান তানে জবলপুর তানে জবলপুর সান আসান সিকিউরিটি ডিউটি কামচকান সিকিউরিটি ডিউটি কামতে কামতে হুসান এমে চিঠি অন্টা এঙ্গে সঙ্গে সান চিকান চিকান বিজয় টপনু বুলিকিরে আর সেঙ্গা চিঠি লেখচা যে তিলোচন নিয়ে ইংলিশ নু এঙ্গে বি কম্পালমেন্টাল লাগিয়া কিরকিছি আবার পরীক্ষা বঞ্চিয়ত লাগ দিন নালকু নানো হেলে নানো কিন্তু পরীক্ষা বঞ্চিয়া লেগে আস ভল তেঙ্গি আস হুনতে এমতি কি ফের বার্চকান আউ ফের পরীক্ষা বঞ্চিকান আউ ফের প্লস টু বি পাস মানজিকান কিন্তু হু প্লস টু বন পাস মানজিকান বলিকিরি তানে আর্মি চাকরি বি বনেকিরি নানজিকান আউ এঙ্গে কেরিয়ার হবো দাউ টিকে বনেকিরি কামচিকান আকুন তেঙ্গন নেন এঙ্গে আর্মি জীবনী বিষয়তি পোস্টিং এ কাছে এস কাছে মঞ্জা এস কে মঞ্জা পহলে তিন তেঙ্কা দেন আজ্ঞা গুঠিয়ার নেনকি 1 নভেম্বর 1995 নু ভর্তি মানজিকান ভর্তি মানজিকান আমি বিহার রেজিমেন্ট নু যেটাকি আমি আদিবাসী গুঠিয়ারে অধিকাংশ উড়িষা স্থ আদিবাসী ST গুঠিয়ারে ভর্তি গেলে গান ভ্যাকেন্সি চিয়ানার বিহার রেজিমেন্ট নু আমি উড়িয়া আদিবাসী গুঠিয়ারে আমি কুণা আদিবাসীর অন্টা তারা ইনার আউ তামে বিহার তা তামে অলগা 2টা কোম্পানির আনার ইনে 4টা কোম্পানি আর জোড়ে হেডকোয়ার্টার অন্টা তানে সপোর্ট কোম্পানি নেকরি 6টা কোম্পানির অন্টা ইউনিট অন্টা ব্যাটালিয়ন যেটা বানা আদি গেলে গান পূর্ব যুগর নে বি সোচ বিচার কামচার নামে ইতিহাস বর নে গড়কার চাই বিহার রেজিমেন্ট কামচকার 1943 মশিয়ানু কি 1940 গঠন কামচকার ন তানে তামে ইতিহাস রাচা
হেতকি প্রচার প্রসার মাল্লারু ফেরবি তো হুবা কিন্তু নামে কুণা।

0: সান পিরিয়ড গেলে গান এঙ্গার বুলাবা বঙ্গা বারছে কিন্তু দেন বার্চকান আউ হুন্তিন 31/12/2015 নু আউ ওনটা তানে ঘটনা মাঞ্জিকিচা 2 দিন পরে ইয়ারবেস তানে পঠানকোট ইয়ারবেস নু হানি হামলা মাঞ্জিকিচা যেটাকি নেন এখন পয়লে তিন দেন কিউআরটিম রাজকেন কিউআরটি রাতে রাতে নেন তেঙ্কাঞ্জ কেন হেমে টিম নু যে নেম জব তক রন তব তক হে টিম গে তানে টিকে বি উনা মামানি নেন 2 দিন বুঙ্কান কেরকান তব তানে হুসান ইয়ারবেস নু হামলা মাঞ্জা তো এন বড়াই মাল্লা কামুন ভগবানকে আশীর্বাদ দু নামে নামে ধর্মে বেলাসু আশীর্বাদ দু সূর্যদেব আসে আশীর্বাদ দু তামে নেন একা বি কেন নালখু কামাল খান নেন গুলমার সেক্টর রু আজকান ধর্মে বেলাসেন সৌবা কেন তানে প্রার্থনা কামাল খান এমহে নেন একা সান রালান নেমহে বি চাহে এংহে টিম বি চাহে এমহে যেতকি আলা রাত ইন্দির ইমা মান্না তা ইন্না বহুত গুড়ে রাচা আউনটা নে ফাস্ট ফায়ারিং কামকাচার গুলমাল নু আসে আসি নামে কুণহা তাঙ্গে নামে বি তেঙ্গা চালান আজ ফার্স্ট স্টার্ট কাম কাজাস দীপক কিষাণ বুলিকিরে নামে লয়করা চাহাস্তাস তাঙ্গে পাদ্দাগে নামে সোর মাল্লা বারু আজ ফার্স্ট ফায়ারিং কাম কাজাস পাকিস্তান মিয়া হুন্তিন যাইকিরে আরম মাঞ্জা এমে এতকি জোর ফায়ারিং মাঞ্জি কিচা হতেন নে তেঙ্গাগে মদ কাঞ্জি কাঞ্জিগান বন্ধুকু ঠিয়ার ইনেকিরে এঙ্গে আর্মি জীবর্মন আরম কাঞ্জ কাঞ্জিগান আউস আকুন চার ভাটি নো সেটেল মাঞ্জিগান আট পাটি কামিকিরে আরামসে বড়িয়াসে রালান
1: নিশ্চিত ভাবে নাম কুণহাত নাম হাজুন্তা হাদুত নামে হাজুগে লাগান নাম জিয়া চিয়াগে লাগান ভি নাম তিয়ার আতলদাত নাম খালি নালখু নামদাত হাজু চাড়দাত আর ই চাষবাস কামদাত হেতকি মানলি নাম দেশর লাগান ভি লড়দাত নাম লড়ুয়া জাতিত ভি নামে হাদুগে লাগান নামে মানে দেশ গে লাগান নামে সমাজ গে লাগান নাম জিয়া চিয়াগে লাগান ভি তিয়ার মানদাত আউ আ কথাবন নিম নিমে জিয়ানু ঘটাবাজ কাদার নিম বিভিন্ন বিভিন্ন জায়গাকে কেরকাদার আর নামে দেশ গে লাগান দেশ একানিকিরি সুরক্ষিত র দেশ তা নামে আলার একানিকিরি ঠিক হিসাব নু রর আজকে লাগান নিমে যেন পরিশ্রম রাচা নিশ্চিত ভাবে নামে সম্প্রদায়ের নামে ইদান ইয়াদ ইয়র বর্ণা পিঢ়ি গে লাগান আর নিমে ওটা বাড়ি কথা তেঙ্কার যে নামে কুহা সম্প্রদায়ের তার যেন কুকু গুঠিয়ার বাড়ানার জুয়ান জুয়ান কুকু গুঠিয়ার বাড়ানার আর ভিন ভিন চাকরি সঙ্গে ই যেন মিলিটারি চাকরি আতলি আজকে ওটা মহত্ব আতলি আবন ভি বুঝরনা কথা আর যেহেতু নাম পরিশ্রমী আলাত কুহা সম্প্রদায়ের গে আলাত পরিশ্রমী আর তাকতদার ভি আর নামে মনোবল ভি বহুত মানে তাকতদার রাই নাম কেভে ভি পজগুচা মালচি দাত তেঙ্গনার আলার যে আদিবাসী কুহার যেতে সরল নিষ্কপট বানার নাম যেতকি সরল হেতকি রাগি ভি হেতকি তাকতদার ভি আর নামে মন যদি একাবন ভাবচত আদান কামত হি কামত তা ইবার নেখে ক্ষতিমা কামনার কিন্তু নামে কুহা সম্প্রদায়ের গে মিয়া কেন আমি দেশ গে আলার গে মিয়া যদি নেক যদি হনে নুকসান মানে কামাগে লাগান চেষ্টা কামর হলে আর গে জবাব চিয়াগে লাগান ভি তাকত ইনার নামে কুহা সম্প্রদায়ের গে এই চৌহা গুঠিয়ার আয় কামলা আ কথা নিম কামচকাদার হেলে অন্টা কথা নিমেস্তি ফির আহাগে লেগাম নেম চাহ যে নিম পদ্মানু জন মঞ্চকার পদ্মন্তা মানে যেন অন্না মোহনান্তি বড়কা মঞ্চকার তারপরে ভিন ভিন জায়গাকে নিম কেরকাদার বিহার কেরকাদার আসাম কেরকাদার ইয়া নিম উত্তরপ্রদেশ কেরকাদার জম্মু কাশ্মীর কেরকাদার ভিন ভিন জায়গা নু কেরকাদার আর জায়গা চেঞ্জ মাঞ্জ কি তাঙ্গে সঙ্গে সঙ্গে যে নাম ভিন ভিন জায়গা নু আসান যে বরফ খাতরা লিয়া ইয়া যে গরম তা ইন্নে আউ ভিন ভিন আলার গেল সাঙ্গন ভিন নিম রাজ কাদার তা হু বাকেন নিমা একানে লাগা লিয়া কায় যে নেন আড়পানু রাজকান পদ্মনু রাজকান বাকেন ইন্নে হিসাম রালকান আকুন ইন্নে জায়গা নু মানে বরফ খাতরালি জায়গা নু রাল দাম তা একানে কানে কষ্ট মাঞ্জিছে নিমা
0: কষ্ট তো আজ্ঞা বন্ধু ভিটের বহুত তানে মাঞ্জিকিছি জীবন বহুত কষ্ট তানে কেতলে কেতলে তানে যেতলে নগাঁ সেক্টর নু রাজকাম বাকেন অনিন থরকে 8 ফুট 9 ফুট 10 ফুট জাগর তানে বরফ খাতরা লিয়া উদান যেতলে পোস্ট বন ক্লিয়র কাম আয় খাতরে তাঙ্গে টাইমিং 24 ঘন্টা ভিতরে মানলে তানে রাশন পত্র মান্ডি তিহাল অন্টা জায়গা নু রেডি মানি ফের আমু অন্দরা এই খাতরে হু বাকেন বরফ পিগলে গিরে তানে মান্ডি তিহাল আউ নিজর রেডি গেলে নিজর কাপড়া নোনা গেলে কামাই খাতরে তা হু বাকেন সরকার বড়িয়া যোজনা অন্টা ই কিচা অন্টা ভুখারি বানার ভুখারি চিকাচার আর তি ইসুং বারি ইসুং উদান নেম নিজে চেড়দাম মাল্লালে তানে খচড় দূরিয়ে তানে চেড়তা বানা যেতে হানি গ্রীষ্ম সিজন বারি তানে ই মে জুন আকুন সিজন আতলে ই সিজন নু তানে পুডি কীর্তিন তানে খচড়তি ঘোড়াতি চাড়া বানার মানে পোটর বানার পোটরতি চাড়া বানার ଆଉ ଯଦି ତମେ ଦୂର ଯଦି ଆର୍ଗୋ ଯେତ୍କି ତାନେ ଲିମିଟ୍ରେ ଅଣ୍ଟା ପୋଷ୍ଟ ଗେ ଏତ୍କି ଯେତ୍କି ଲିଟର ତ ଏମାନ ବି କେତେବେଳେ କେତେବେଳେ ଛେଡ଼ତାନ ନିଜର ରାସନ ପତ୍ର ଅନ୍ଦ୍ରାଗି ଲାଗନା
1: ଭିନ୍ ଭିନ୍ ବହୁତ ତାର ମାନେ କଷ୍ଟ ନା
0: ହଁ ତ ହୁସାନି ଅଣ୍ଟା ପୋଷ୍ଟ ତାନେ ଦୁସରା ପୋଷ୍ଟ ଯେତେବେଳେ କାଲା ବାକେନ୍ ଯେତେବେଳେ ବରଫ ଖାତିରି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାନେ ରେଡ଼ି କ୍ଲିଅର କାମ ଏ ଖାତିରି ତାଙ୍କେ ପାବୁ ଗୁଟେ ରେଡ଼ି କାମ।

0: ତାନେ ଟିଭି ଗୁଟେନୁ ଗୁଗଲ୍ନୁ ମାର୍କୁନ୍ ବାରଦୁ ହୁ ସାଇକେଲ୍ ଚଲାବାନାର୍ ଆଉ ଅନା ମହାଗେ କାଦଲି ବନ୍ ତାନେ ଠେସନାର୍ ଆଉ ହୁଦାନ୍ ସୁଖାବାନାର୍ ଆଉ ହୁଦାନ୍ ତାନେ ପାଛିଲି ନାମେ ହାନି ଲେଖା ନାମ ଇନ୍ଦିରବାଦାନ ସୁଜି ଲେଖା ପାଛିଲି କାମନାର ଆଉ ଆମନୁ ଗଡ଼ିକିରି ଗରମ କାମିକିରି ମହନାର୍
1: তো হন্যে অন্টা রাজগিনি মিকেরকার আর আসন ইও মাস রাজকাজকার
0: আসন 6 মাস রাজ কামছি আগে
1: আস্তা আলার গি গানে কথাবার্তা একখানে তো
0: তামে কথাবার্তা বড়িয়া নামে আদিবাসী লেখারিন তামে নামে বর্ণতা ব্ল্যাক রানার তানে কাড়িয়া হিরানার মোরহি রানার কিন্তু তানে তামে কথাবার্তা ভল কিন্তু তামে এতকি তানে অ্যাট্রাক্টিং আতিলি যে যদি মানে নামে ইস্তা আদিবাসী নাম বি হুনে মিশ্রদা চুদা টিকে টিকে যদি তামে একা জিনিস ঠানর চর হলে তাহলে কামর হি কামর তা হুদগে লাগান তামে টিকে তানে আক্রোশ বেশি আতিলি তামে দেশ তিনে ভাল ভাল বেচানার খেলাড়ি তানে বাস্কেটবল খেলাড়ি চাই এথলেটিক তা হুস্তিন বি চুনাব কামি করে আমেরিকা বড়কা বড়কা দেশ হুয়া কালি নামে দেশ তিন বি হুয়া লিয়া হুনে ইঞ্জিনিয়ার গুঠিয়ারে তানে বৈজ্ঞানিক গুঠিয়ারে সাইন্টিস্ট গুঠিয়ারে
1: ঠিক ঠিক ঠিক তা নিমে বি ওটা বড়টে এক্সপিরিয়েন্স আসলি মানে ফরেন কি মানে বিদেশ কি বি কেরকার আর নিম নিমে চাকরি জীবন ফির কি রেকাদার আউ বড়টে কথা মঞ্জা যে নিম এতকি চাকরি কামচার হলে বি নামে কুহার গে যেন ভাষা সাহিত্য সংস্কৃতি আতলি আন্নু হি নিম সামিল মানালদার আউ নামে আলার যেন তাকি ফের নামে আগলি গে কর আ কথান বি নিম তেঙ্গালদার তা যা হই না বার্ষকার আর নিমে নিজের জিয়ান্তা যেন এক্সপিরিয়েন্স আতলি যে মিলিটারি বদ একা নেদু আউ আন্নু কেরকুন নামে এদের ফায়দা আতলি নাম যেতের তা ওনালার মহানার আর যেতের ইনে সাংসারিক জীবন যাপন কামালার কিন্তু বাড়িটি অবদান যে নাম নিজের দেশকে লাগান নিজের মাটিকে লাগান নাম সবুবেলে যে তিয়ার মানিকি আতলদাত আদাত বাড়িটি জিনিস আদার নিম কামচকাদার আর নিমে ওটা বাড়িটি কথা এমা বি ভাল লাগিয়া যে নাম যাহা বি মান্না মিলিটারি নালখুবন কামনা কথা বলি করে নিমটা যে আহ্বান চাদার আদাত নামে কুহা সম্প্রদায়ের গিয়ে যে জহার আতনার নিশ্চয় হেজর ভাবর আদান নাম আশা কামত আর তামে পাড়া পাটকিনু কা তামে পদ্মানু চাহানু যেতকি ভি আতনার জহার গুঠি আবড়ার ভি ই কথান তেঙ্গর তাকি তাম হি ইনু সামিল মানাঙ্গর আর নাম যেতে কট্টা হেকরি অন্টা হেকরি যদি চালর থেলে নাম নামে ভাষা সাহিত্য সংস্কৃতি বন নিম যেন্তা তেঙ্কার আগলি হওয়া আঙ্গত আর নাম মজবুত হেকরি ই দেশ গে লাগান সেবা ভি কামাঙ্গত আর নাম খান্টি কুহাত বলিকরি নাম গর্বিত ভি মানাঙ্গত
0: গর্বিত ভি মানাঙ্গত
1: ধন্যবাদ ইন্না নিম বার্চকার আর দীপদ
0: জয় ধর্মে কুহায়র
1: জয় ধর্মে
0: জোহার আজ্ঞা
1: জোহার জোহার জোহার
2: শুনিলি কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক পপু ঝকা ঝকা আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এর শুণত কতটি হিন্দি কথাচিত্রর গীত।